0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনৰ বিশ্বস্ত লগৰী।

0: জিলার রেহরুপ।
1: নমস্কার, জিলার রেহরুপত আজি শুনক ডিব্রুগড় জিলার রেহরুপ। আমার সতে আছে ডিব্রুগড়ের পর আমার সংবাদদাতা যাদব গগৈ। ডিব্রুগড় জিলার পূব রাজচক্রর অধীনের বৃহত্তর মদারখাট মৌজার তামুলবাড়ীস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষীসকলের অন্যতম রূপকোঁ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মগৃহ তামুলবাড়ীক সংরক্ষণ সংবর্ধন করার থলুয়া সাংস্কৃতিক উপাদান গীতমাত তথা বারেরহনিয়া কলা সংস্কৃতির ভঁড়াল আর গবেষণা কেন্দ্র হিসাবে গড়ি তোলার ঐতিহাসিক পর্যটনের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করবল মদারখটিয়া রাইজে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাক আহ্বান জানাইছে। এই বিষয়ে সবিশেষ শুনক আমার সংবাদদাতার।
2: মহান শিল্পীগী 124 সংখ্যক জন্মদিনের উপলক্ষে স্থানীয় রাইজের মুখ্যমন্ত্রীক বিনম্র অনুরোধ জানার রাজ্য ইমূরের সিমূরলে বর্তমান মুখ্যমন্ত্রীগী ঐতিহাসিক স্থান আর জাতির প্রাণ প্রতিষ্ঠা করা কলা সাহিত্য সংস্কৃতি সাধনার অমরতা লাভ করা বিশিষ্ট ব্যক্তি সকলের স্মৃতি বিজড়িত স্থান বাসগৃহের অন্যান্য সম্পদ সমূহ সংরক্ষণ আর সম্বোধনের বিশেষ পদক্ষেপ গ্রহণ করাই নহয় আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ি তোলার বিশেষ পদক্ষেপ গ্রহণ করে সর্বকালের এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, সাংস্কৃতিক মন্ত্রী বিমল বৰা আর বর্তমানের বিত্ত বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্লবৰুৱাই চলিত বিধানসভা অধিবেশনের অনুষ্ঠিত হবলগীয়া বাজেট অধিবেশনত এই বাসগৃহটি সংরক্ষণ সংবর্ধনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করবল স্থানীয় রাইজে অনুরোধ জানার এই বাসগৃহটি সংরক্ষণ আর সংবর্ধনের এগারী বিশিষ্ট সাহিত্যিক অনুবাদক একাডেমিক বঁটাপ্রাপক দেবী প্রসাদ বরবর্তীয় স্থানীয় যুবক তথা সাংবাদিক আর জ্যোতি বাসগৃহটি সংরক্ষণের একনিষ্ঠভাবে লাগি থাকা যাদব গগৈ মুখ্যমন্ত্রীক বিশেষভাবে অনুরোধ জানার চলিত বাজেট অধিবেশনতে যাতে তামুলবাড়ী রূপর বাসগৃহটি সংরক্ষণ সংবর্ধনের ব্যবস্থা গ্রহণ করবলে উপযুক্ত ধন আবন্টন দিয়ার মাজুলীস্থিত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের একটা শাখা আর কলা সংস্কৃতি গবেষণা কেন্দ্র হিসাবে গড়ি তোলার মুখ্যমন্ত্রীক বিশেষভাবে অনুরোধ আর বিনম্রতে আহ্বান জানাইছে।
1: জনসাধারণক সরকারী বিভিন্ন আসনির সুবিধা সহজে উপলব্ধ করা আসনি সমূহের বিষয়ে রাইজক সজাগ করা অভিযোগ সমূহের সমাধান আর তৃণমূল পর্যায়ত জনকল্যাণমূলক সেবা প্রদানের উদ্দেশ্যে ডিব্রুগড় জেলার আটাইকটা বিধানসভা সমষ্টিত তিনদিনিয়া জনকল্যাণ শিবির 2026 কালির আরম্ভ করা হয়েছে। এই বিষয়ে শুনক আমার সংবাদদাতা যাদব গগৈর।
2: ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদীর্ঘ 12 বছরের কার্যকালে জনসাধারণের উন্নয়নের গ্রহণ করা বিভিন্ন জনকল্যাণমূলক আসনির সফল রূপায়ণের ক্ষতিয়ান রাইজের মাজত উপস্থাপন করা এই শিবির মূল লক্ষ্য। ডিব্রুগড় সমষ্টির মূল কার্যসূচী ডিব্রুগড় বিধানসভা সমষ্টির বিধায়ক প্রশান্ত ফুকন, ডিব্রুগড় জেলা আয়ুক্ত বিক্রম পুরী, জেলা প্রশাসনের উচ্চপদস্থ বিষয়া আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তি সকল উপস্থিত থাকি অনুষ্ঠানটি শুভারম্ভ করে। এই জনকল্যাণ শিবিরত বিভিন্ন সরকারি আসনি আর সেবা সমূহ প্রদর্শন করার জনসাধারণের সুবিধার্থে সেবা সমূহ সহজলভ্য করে তোলা হয়েছে। নাগরিক সকলক আয়ুষ্মান

0: পিএম জন আরোগ্য যোজনা, পিএম জন ধন যোজনা, পিএম কিষাণ সন্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, পিএম ফসল বীমা যোজনা, পিএম আবাস যোজনা, রাষ্ট্রীয় সামাজিক সাহায্য কার্যসূচী, অরুণোদয় 3.0, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আদিকে ধরে জনসাধারণের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য গ্রহণ করা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ আঁচনির বিষয়ে রাইজক অবগত করা হয়।
1: ডিব্রুগড়ৰ চাবুৱাত নিৰ্মাণ হৈ থকা আৰু ডিব্ৰুগড় হনুমান বক্স কানৈ মহাবিদ্যালয়ত পাঠদান কৰি থকা শ্ৰী শ্ৰী অনিৰুদ্ধ দেৱ ক্ৰীড়া বিশ্ববিদ্যালয়ে ৰাষ্ট্ৰীয় স্বীকৃতি লাভ কৰি ৰাজ্যখনৰ লগতে সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলক গৌৰৱান্বিত কৰি তুলিছে। এই বিষয়ে শুনক আমাৰ সংবাদদাতা যাদৱ গগৈৰ পৰা।
0: কেন্দ্ৰীয় ক্ৰীড়া আৰু যুৱ কল্যাণ মন্ত্ৰালয়ৰ উদ্যোগত আয়োজিত এই ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ কাৰ্যসূচীত বিশ্ববিদ্যালয়খনক এক বিশেষ শিতানৰ শ্ৰেষ্ঠত্ব সন্মানেৰে সন্মানিত কৰা হয়। নতুন দিল্লীৰ জৱাহৰলাল নেহৰু ষ্টেডিয়ামত কেন্দ্ৰীয় ক্ৰীড়া আৰু যুৱ কল্যাণ মন্ত্ৰী মনসুখ মান্দাভিয়াই প্রদান করা এই বিশেষ সম্মান গ্রহণ করে বিশ্ববিদ্যালয়খনের পঞ্জক পঙ্কজ বৈঠকে। শ্রী শ্রী অনিরুদ্ধ ক্রীড়া বিশ্ববিদ্যালয় নিজের নতুন চৌহদটো প্রথম দিনটির পর সম্পূর্ণরূপে কেন্দ্রীয় ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রালয়ের স্বর্ণ বাহনযুক্ত করে রখা আর ফিট ইন্ডিয়া নীতি নিয়ম সমূহ উচ্চরূপে পালন করে এই সর্বোচ্চ স্বীকৃতি লাভ করবলে সক্ষম হয়েছে। বঁটা প্রদানের সময় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্দাভিয়ায় তথা উত্তর পূর্বাঞ্চলের একমাত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয়খনের শৈক্ষিক দিকক বিশেষভাবে প্রশংসা করে।
1: জিলাৰ এহৰূপ আজিলৈ ইমানতে শেষ হল। কাইলৈ পুৱা 9:15 পুনৰ লগ পাম আন এখন জিলাৰ এহৰূপৰ সৈতে। নমস্কাৰ।

0: ফোন ইন গল্পটার অনুষ্ঠানটি শুনিলে।
1: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
2: চিন্তা কিয় করিম, মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
1: কোন ঠাইও?
2: গুৱাহাটীর ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
2: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূল্য ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
3: তেন্তে মইও এবাৰ যাব লাগিব।
2: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
4: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
5: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথাটো কি?
6: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
5: তার মানে?
6: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
5: তাত কি হয়?
6: হেৰো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
5: মানে
6: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
5: তেতিয়া হলে ফুটনি মরা তো তোর এক্তিয়ার।
4: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু মাটির গান। অনুষ্ঠানত প্রথমে শুনক এটি নেপালী গীত হীরা ওয়েবার কণ্ঠত।

জঙ্ক সমান বসুতাই ওই ওইয়া আনতে কসে মান বসুতাই শিক আনতে কসে মান বসুতাই ওই ওইয়া পিলিয়াম কন মান বসুতাই দঙ্কু পিলিয়াম কন মান বসুতাই ওই ওইয়া ওইয়া পেঙারে মার মা।

0: উনাশী বছর আকাশবাণী গুৱাহাটী
1: এক জুলাইত প্রতিষ্ঠার উনাশী বছর প্রবেশ করব উত্তর পূর্বাঞ্চলের প্রথম অনাতাঁর কেন্দ্র আকাশবাণী গুৱাহাটীয়ে।
2: বহুজনের হিত আর সুখর অর্থে অব্যাহত এই অনিরুদ্ধ যাত্রাক উদযাপন করার মানসে আপনার আমার সাদর আমন্ত্রণ।
1: এক জুলাইর সন্ধ্যা 6:30 গুৱাহাটীর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত আকাশবাণী গুৱাহাটীর প্রতিষ্ঠা দিবসের বিশেষ আয়োজন
2: উপজা দিনের সুবাস।
0: পরিবেশিত হব নন্দিতা শর্মার কণ্ঠত লঘু শাস্ত্রীয় সঙ্গীত,
1: সুভেশ বসুর হাওয়াইন গিটারত লঘু সঙ্গীতর সুর,
2: আর কণ্ঠশিল্পী মঞ্জুস্তা মহন্ত গোস্বামীর সৈতে

0: কন্দাল লগাই
1: আৰু যেহিদিনা নারদ মুনিৰ কন্দল নাহি আছে সেহিদিনা নারদ মুনি
0: থাকে উপবাসে
1: এনেকুৱা আছিল নারদ
0: নিয়ম
1: সেই মৰমে নাওদে যায় এতিয়া মাইমাকো কিমতে লগাই ও নারদ।

কারণ লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরতার জিঠ বীরতার পড়িয়াবাং নীলি মরণ সিং রংফার অরুণাচল প্রদেশ আকিমি কেসেং কেজি পানু ডিস্ট্রিক্ট আলং নিপকো প্রজেক্ট কলোনি আলং পাটুমি ডিক পেন আরবি কেজাং আজক ফেরি মেমে লাং থেলো নিপকো পেন কে থান কে পাচিনি কে লাং কে থেয়া যক নিপকো কলোনি আরায় লং কে দো ইসি আকিমি কি কিম ওয়াল মাতে আরপং ইংরাইলো লাপেন মেন মেন লাং কে থেয়া যক অংডুং খি দাঁত নহকলো লাং কিলিয়া যা কং কে থেয়া যক কে দো কোয়ার্টার হেম নহকলো বাংস আলাং আলাম লাংসি আসাম গভর্নমেন্ট হাওয়ার আলং হাই এলার্ট পাডলো এডমিনিস্ট্রেশন হাওয়ার হলো পেনাং আন ডিস্ট্রিক্ট আলং লাং কে থে জি আং রিং কে দো আলাম পাকলাংলো বটল বোকান কে থানকে পাচিনিয়া হিন পেন লামথে কে পাকলাংকে নন মালম অরুণাচল প্রদেশ জায়ালি আহাওয়ার আলং মিলিমিটার থ্রক্সিকেপ রাহিনীরা টকবর নেরকেপ আরবে জাংলো বাংস হাওয়ার আলং পাতুমিয়া ডাব কেজাং আরবে আজক রঙানদী হাইড্রো পাওয়ার প্রজেক্ট ইসি গেট মাতে আং হাব ইংপুলো বাংস পেন ধেমাজি লখিমপুর বিশ্বনাথ লাপেন্টে শোণিতপুর ডিস্ট্রিক্ট আলং লাংকে থেজি আং রিং দো পু থান পাচিনি লো বাংসলাং ধুবরিয়ান তাকিলিজি আং রিং দো পু থান পাচিনি পনলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেনকে থানকে পাচিনি পন আটেংসি চিফ সেক্রেটারি ডক্টর রবি কোটা ডিপার্টমেন্ট আটুম পেন চিংকি চিংওয়াইসি জেরক টক পেনকে পাদু ফান থান পাচিনি পনলো লাংকে থে পেন কিসুং ফোলোতে রাডাটুম এমার্জেন্সি নম্বর থ্রক ফাইভে ফাইভে ফাইভে ইসি নেরকেপ নেরকেপ থ্রক হিনি নেরকেপ আলং ফোন লোসি থান পাচিনি লম্পো হাওয়ার আর লো ফো মেডিকেল কলেজ হসপিটাল ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স মাতে থিয়াক পেন এন এ বি এইচ পেন রেকগনাইজ লং লো বাংস আংবং গুহাটী মেডিকেল কলেজ হসপিটাল আসাম মেডিকেল কলেজ হসপিটাল বরপেটা মেডিকেল কলেজ হসপিটাল যোরহাট মেডিকেল কলেজ হসপিটাল লাপেন তেজপুর মেডিকেল কলেজ হসপিটাল আমেন্ডলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি সোশ্যাল মিডিয়া পেনসি বাংস আলাম পাকলাংলো আলাম লিখিনি যে কে স্টেট হেলথ সেক্টর রাত আফান আন সোশ্যাল লিখে পালং আফান পেনাং রিফর্ম লাপেন্টে আকিমি টেকনোলজি পারিডেংলো শিলচর মেডিকেল কলেজ হসপিটাল বাংস রেকগনাইজ কেলং জি আফান ইন্সপেকশন আকাম পাচুন টাংলো পু আকে হাই চিফ মিনিষ্টার নিংজেলো গুয়াহাটী মেডিকেল কলেজ হসপিটাল বাংস রেকগনাইজ কেলং আপুথা কলেজ প্রিন্সিপাল ডক্টর থানবাং লপেন্টে দো আন এমপ্লয়ার টু আফান চোরলো অম্বুবাসী আপুথাক শক্তিপীঠ কামাখ্যা মন্দির আলং ডেট লাপেন্টে কাপড়ে কাডেট কে ক্রয় অং ডুঙা মুলুক ওয়াংলো উর্মিয়া জো পেন কামাখ্যা মন্দির আংহাব কাঙ্কির পাডলো নন মালম কামাখ্যা মন্দির আংহাব ইংকির ক্লিংপো

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্কে বাং লাকে মিডিয়াম ভেবল অং মিটার্স ফারু প্লিরা ক্রেসিরা টকবর ফো কিলোহার্স লং ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম লং কে ফারু ইসিরা এসিরা টকবর ট্রক মেগাহার্স পিনিগে ভুসিগনি ফাইং করা ফো ঠেমানানি

0: আজন্তু খয়া সিং তেরন পেনকিলুন আলুনকে নিশো পেং জিরি ওয়ানসান আর জুক সেনা লুনবারি মাং ডেঙালং আলাংলি পেনকিলুন লবং সলুন
1: আই সেং পিলে তরা দেহু ক্লাং সেং পিলে নং নে ইং টিং সাং টি আই সেং পিলে নং নে ইং টিং সাং হাই মাহুসি তরা দে নাং রাম ইরো জং তা নং রেন পো নাং ক্লাং সেং পিলে তরা দে নাং রাম সেং পিলে নং নে থে আং দাং তি আই সেং পিলে নং নে থে আং দাং লুন সিনে তা মোহর শুক্লার দাং ইসু সু দোরেং দগ্রেং জাম আই সু সু দোরেং

0: ti ai ni hang pen ta wang uruli nang thur uruli ki ja pa ching dur uruli ning ja un e ching thur ai uruli bang ni hang tho ching dur uruli ni hang tho ching dur ই রংপুর লে আচিরি চান্দুর সুসু চার চুং চার চাকথু তাং হো পেঙ্গি মেট খা দুরতি ই নি সোলাংরি নন হয় দয় হাই লোন সে নাং তা জাগ বেচিল মালং পি আথয় আয় আগবে নাং তালো তি রয় জয় জয় প্লাদাম কে লাং তারা আথয় আয় লোন সে নাং তা আথয় দম দাম জয় রূফা বাং নাং তিন ক কি থয় নাং তা কালি আ কি হয় আয় লোন সে নাং দম জয় সি কি থয় লুন সে নাং থুর প্লুদা কি হয় তাং হো লাং রি নন হয় দয়েতি ই লাং রি নন সেং লং হাই লুন সে নে মাল লং কারালু থেন পেন থন চি লুন সে নে মাল লং কারালু থেন পেন থন আই বাদ ক্রাক লো নেতা মালং পি আং সং আই বাদ ক্রাক নে মালং পি আং সং চি চার দাম কে নেতা মুলাত কুর চি রং ই লুন সে নেতা থই পি আহিন পাং নো রং চি চার দাম কু বাই আতু কং আই চিরং পো চিরং চিরং তাং বলন্দ অং ই না ফান্তা কালেং না কাম নন বাং পো নেতা মুলাত কুর চিরং চিরং পো চিরং চিরং তাং বলন্দ অং ই তাং হো লাং রি নন সেং লং তি ই নি স্বরূপ খা দন সেং লং হাই লুন সে নাং সি আবি নং আই সিম থি নাং ক্রম নাং যম ই নাং লে সু চিং লু দু নন নাংলে সুচেং লো দুন নন সুচেং নাংলেং ফি নাং চি লন
1: ধনরালিয়া পরচক সি পিনি কার্বিয়ান ডেংটা পানসিং তনি কলো পেনাবলে পুঠো চেতং থুইগলো না ডোমে থাকমে কুরবাং থুক।

0: হওয়ার কারণে হয়। গতি আমি পোনপ্রথমতে আমি কারিকরী জ্ঞানের কারণে আমি প্রশিক্ষণ লওয়া ভাল আর বিভিন্ন আমার যান তারপরে আমার ধনের প্রয়োজন হয়। গতি ধনের প্রয়োজনের কারণে মূলধনের প্রয়োজনের কারণে সরকারের বা ভারত সরকারের বিভিন্ন আসনির অধীনত আমার সাবসিডি দিয়া প্রজেক্ট আছে নাবার্ডর অধীনত বা আমি কেসিসি লোনও লো পো
1: কিষাণ ক্রেডিট কার্ড,
0: হ্যাঁ কিষাণ ক্রেডিট কার্ড আর আমার পশু চিকিৎসার বিজ্ঞান আমার বিভাগের আধারত আমার এনেকা সাবসিডি দিয়া মানে 50% পর্যন্ত আমার সাবসিডি কিছু আসনি আছে, সেই আসনিবিল আমি মুনাফা লব লাগে আর লয় আমি নিজেই আমি পার্ম এখন খুলি নিজে তো আত্মসংস্থাপন পায় লগতে আমি দুই তিনজন লড়াক বা গাঁর মানুষক আমি ইনডাইরেক্টলি আমি আমি সংস্থাপন দিয়াত সহায় হয়।
1: আর তেনেকে যদি খুব সুকলমে চলি থাকে সকলবিল খুব যদি প্রণালীবদ্ধভাবে আগবাই নিয়ে তো গোটে গাঁখনতেও হয়তো একটা ডেইরি কমিউনিটি একটা প্রতিষ্ঠা হয়ে যাবে,
0: প্রতিষ্ঠা হয়ে যাব
1: আর সেই হয়তো গোটে রাজ্যখনের কারণে এনে ধরনের ঘটনাবিলাকে আসলে ইতিবাচক
0: ইতিবাচক
1: সংবাদ গোটে আমার রাজ্যের অর্থনীতির বাবে কৃষি অর্থনীতি
0: আমি দেখিছোঁ আমার বিভিন্ন অঞ্চলের আমার তেনেকুৱা ডেইরি কোঅপারেটিভ সোসাইটি আছে, আমি আপনি যদি চাই সীতাজখলা আছে আমার, হয় হয় আমার পূর্বী এটা বা তেনেকুৱা মিল্ক ইউনিয়ন আমার ওয়েস্ট আসাম মিল্ক ইউনিয়ন আর বিভিন্ন সরু সরু গাঁও মানে অঞ্চলবিলাকত প্রত্যেকখন জেলাতেই বহুত আপনার 20-30টা পর্যন্ত আমার প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতি আছে, তার মেম্বার আপনার 200-500 যিখিনি ভিতর অঞ্চল যিখিনি দুগ্ধ উৎপাদন হয় সেই উৎপাদনখানি এক ঠাইত একত্রিত করে সরকারে ইভেন আপনার BMC বলে কয় বাল্ক মিল্ক কুলার দিছে তাত থয় শীতলীকরণ করে আপনার রাতেবার গাখীরটো পিছবেলা মার্কেটিংয়ের কারণে লয় যায় যিখিনি পিছবেলা গাখীর থাকে সেইখানে BMC থই দি নেক্সট দিনাখন আপনার এইখানে হয় পূরবী নহয় আপনার এনেকা যা সংস্থাপন আছে সংস্থাতে লই আহে
1: সেইখানে ব্যবস্থা ইতিমধ্যে হয়েছে।
0: হয় আর বিভিন্ন আমি অঞ্চলত গাঁলিয়া অঞ্চলবিল দেখা পাও ডেইরি কোঅপারেটিভ সোসাইটিবিল আপনার গাখীরের এখন দোকান এখন বিপণি এখন খুলি লয় তাত আপনার মিঠাই বনায় পনির বনায় দই বনায় এইবিল বনায় প্রত্যেক বিভিন্ন যা আমার ডেইরি কোঅপারেটিভ সোসাইটি আছে নিজা নিজা দোকান আছে তাত এইবিল বিক্রি করে যিখিনি মুনাফা পায় যিখিনি লাভ হয় সেই গোটেই সদস্যখিনি ভগাই লয়। আর একটা আপনার অসুবিধা আছে একেলগে দানাখিনি কিনি লয় যদি 500 যদি মেম্বার আছে একেলগে দানাখিনি কোম্পানির পর কিনে এনে মেডিসিন একেলগে নে গতি দানার দাম মেডিসিনের দামও কম হয়
1: কমি যায়
0: গতি বেশি হয়
1: কোনো মানে ব্যক্তিগতভাবে আরম্ভ করব যদি নোয়ারে প্রত্যাহ্বান থাকে তাহলে এনে ধরনের প্রাথমিক সমবায় সমিতিরও কামটা আরম্ভ
2: এই কাম বৈদিকগত সংযোজন করব খুঁজছো সাপোজ আমার যদি এজন দুগ্ধপালক যদি সমবায়ের অন্তর্ভুক্ত হয় এটা কথা হল গাখির কেউ বিক্রি নোহাকই না থাকে প্রথম কথা। দ্বিতীয় কথা আমার ডেকা ডাঙরে যে কথা কলে যে সমবায় একেলে সমবায় মানে কি সকলে লগ হয়ে করে একটা ব্যবসায় এটা সমবায় কারোবার আন্ডারত থাকে সাপোজ ধরে লো আমার ক্ষেত্রে আমার বহুত আছে পূরবীর ক্ষেত্রে বা আমোদর আন্ডারত এটা এই যে সমবায়টার আন্ডারত থাকে বহুত সময় একটা ভাট্টা দিয়ে টোটেল যিখিনি প্রডাকশন পাব তার একটা কমিশন গিয়ে যায়। দ্বিতীয় কথা তখন কোয়ার নিচিন দানাখিনিত একটা সাবসিডি পায় মেডিসিনখিনিত সাবসিডি পায় সময়ে সময়ে বিনামূল্যাকেও যোগান ধরে এআইর ফেসিলিটিখিনি দিয়ে মাঝে মাঝে গিয়ে প্রশিক্ষণ করায় কিছু ডেমনস্ট্রেশন প্রোগ্রাম অর্গানাইজ করায় গতি সমবায়ের আন্ডারত থাকলে বহুত ক্ষেত্রে লাভ হয় গতি সেই কারণে আমার আজির দিনত সমবায়টো আকো মানে পুনর্জীবিত করেছে আমূলটোই হচ্ছে সমবায়ই আরম্ভ আনন্দ প্যাটার্ন আমার যেটা আমার গুজরাটের সেই বস্তুই আমার এটা সকলতে আর আজির দিনত সব ক্ষেত্রতে আমি ক্লাস্টার বেসড সমবায় ভিত্তিক কথাবিল আগবাড়িছো কারণ তেতিয়াহে মানে আমার বিজনেসটো আগবাই যাব। অকলে যদি এজন মানুষে আজি চাও আজি বজালিত আমার মোর ওসরে নিতানন্দ গাঁর প্রায় 18-20 হাজার লিটার গাখির আহে এটা আগতে তাত আমার 2 লিটার গাখির উৎপাদন হলে আমি চাহ দোকানের বাইরে বেলেগত বিক্রি করব নিল আজি সেইখিনি গাখির গুয়াহাটীত বিক্রি হয়েছে এই যে BMC সুবিধাটো দিলে সেইটো কারণে হয়েছে কিন্তু মাত্র যদি 10 লিটার বা 20 লিটার বা 200 লিটার গাখির হলেন এই সুবিধাটো না পালেহেন কিন্তু আজি একেলগে 500 লিটার 2000 লিটার 20 হাজার লিটার 10 হাজার লিটার আৰু আর এই সুবিধাটো পোৱাৰ কাৰণে দুগ্ধ বলন বহু মানুষ আগবাড়ি আইছে আগ্রহ নোয়া হয়েছে।
1: এখানে আমার একটা ফোন আইছে এটাই আমার আজির অনুষ্ঠানের

আবেদনের শেষ তারিখ 8 জুলাই। দ্য আসাম কোঅপারেটিভ এপেক্স ব্যাঙ্ক লিমিটেডত খালি হওয়া 25টা এসিস্টেন্ট ম্যানেজার, এসিস্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার পদর আবেদন বিচরা হয়েছে। দরমহার নিরিখ মাহে 31,630 টাকার 82,290 টাকাল, 7,900 টাকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। প্রার্থী কমেও 55% নম্বর পায় স্নাতক হব লাগিব অথবা যিকোনো বিষয়ের পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি থকা হব লাগিব। CAIIB MBA অথবা CA প্রার্থীক অগ্রাধিকার দিয়া হব। প্রার্থী কমেও 4 বছরের কর্ম অভিজ্ঞতা থকা হব লাগিব। প্রার্থীয়ে সম্পূর্ণ আবেদনপত্র 30 জুনের ভিতর পাক এই ঠিকনাল পঠিয়াব লাগিব। দ্য ম্যানেজিং ডিরেক্টর, দ্য আসাম কোঅপারেটিভ এপেক্স ব্যাঙ্ক লিমিটেড, ফার্স্ট ফ্লোর, হেড অফিস HB রোড, পানবজার, গুয়াহাটি, পিন 781001। বিতং তথ্যর acab.bank.in এই ওয়েবসাইট চাব পারে। ভারত সঞ্চার নিগম লিমিটেডত খালি হওয়া 100টা জুনিয়র টেলিকম অফিসার পদর আবেদন বিচরা হয়েছে। দরমহার নিরিখ মাহে 16,400 টাকার 40,500 টাকালগত অন্যান্য বানস থাকিব। প্রার্থী টেলিকমিউনিকেশনস, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, রেডিও ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইয়ারে যিকোনো একটা শাখাত বিই বা বিটেক ডিগ্রি থকা হব লাগিব, নাইবা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বিষয়ত MSc ডিগ্রি থকা হব লাগিব। প্রার্থীর বয়স 18 বছরের 30 বছরের ভিতর হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের BSNL.co.in এই ওয়েবসাইট চাব পারে। আবেদনের শেষ তারিখ 4 জুলাই। নিয়োগ বাতরি ইমানেই।

0: ঘোষণা করলে বা স্বীকৃতি পালে কিন্তু তারও এটা সঠিক ভাবে যেটা ইন্টিগ্রেটেড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যান কি হব ওয়েটল্যান্ড কনজারভেশন রুলের মতে গোটেই ব্যবস্থাখানি হয়ে উঠা নাই বা সীমাটোই ভালদরে নির্ধারণ হওয়া নাই কিন্তু আজি বিহারের দরে রাজ্য আজি পাঁচখন মানে রামসার ক্ষেত্র হিসাবে স্বীকৃতি
1: পাইছে
0: সেই ধরনের কথাবিল আমি এটাই চিন্তা নকরো কারণ আমার মাগুরি বিল আছে এরকম বিভিন্ন আছে যেটা রামসার ক্রাইটেরিয়া রামসার ক্ষেত্র নটা ক্রাইটেরিয়া থাকে তার ভিতর ধর এন্ডেঞ্জার স্পেসিসর থাকে লোকাল ফিশর একটা ক্রাইটেরিয়া থাকে আর টোটাল পপুলেশন কি আছে জিওগ্রাফিক্যালি কি ইম্পর্টেন্ট কারণ যেটা মাইগ্রেশন করে বহুত বিল চরাই রিভারের সেই রুট ফ্লো করে তার ওসর পাজরে কি হেরি আছে এটা 2022 সনের যখন মানে মাইগ্রেটরি রুটসর হেরি আছে তাত মানে ডিপোর বিলে স্থান পাইছে ডিপোর যদি মাজতে নষ্ট হয়ে যায়।